ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
5: মেয়ের ছোট

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যি আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

0: What if your organization finally had complete control, not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control, not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো। সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা, সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ও চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, ইটস বিন রিপোর্টেড দ্যাট ইফ উই কিপ ইউজিং ওয়াটার লাইক উই আর নাও, বাই 2055 উই কুড বি শর্ট বাই 5 বিলিয়ন লিটারস আ ডে।
5: হোল্ড অন মিস, 2055 উইল বি গ্রোন আপস বাই দেন।
4: উই নট হ্যাভিং দ্যাট, আর উই?
5: নো। ওই, গিভ ইট ওয়াটার অন কানস
6: এন্ড ফিক্স দোজ ড্রিপস এন্ড ড্রপস। And take shorter showers, yeah?
7: Because when we work together,
8: it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
10: Shunchen, RadioBanglaNet.com. Banglar Gaan, Bangalir Pran.

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে, তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলু শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
1: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

0: বিষ বাঁও জলে, আগে হ্যাঁ বিষ বাঁও জলে, এই কথাটাই আমার মনে হয়েছিল। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আপনার সঙ্গে শেয়ার করব কিছু ঘটনার কথা, এমন কিছু ঘটনা যেগুলো এক কথায় ঐতিহাসিক। তার কারণ এই সমস্ত ঘটনাই আমার চোখের সামনে ঘটেছে এবং দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে পুরো ব্যাপারটাই বিষ বাঁও জলে চলে গেল। তো আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করব যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে বিষ বাঁও জলে। তো এরকমই কিছু ঘটনার কথা আপনার জন্য ওয়েট করবে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে, কিন্তু সবই ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।
1: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

বিষ বাউ জলে, এই কথাটা বললেই আমার প্রথমেই আমার এক বন্ধুর কথা মনে পড়ে। ঠিক বন্ধু একা নয়, বন্ধুর বাবাও বটে। তার কারণ, আচ্ছা কারণটা আপনাকে পরে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে। এরকম কিছু ঘটনা নিয়ে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, বিষ বাউ জলে। তো আমার এক বন্ধু এবং আমার বন্ধুর বাবা দুইজনেরই একটি মানে পারিবারিক বিজনেস আছে, সেটি হলো একটি বড় গ্রসারি শপ। এখন বড় গ্রসারি শপ যেহেতু আছে, সেই জন্য তাদের গ্রসারি শপে বেশ ভালো রকমের ইঁদুরও আছে, বুঝলেন। এবং সেই ইঁদুরকে শায়েস্তা করার জন্য আমার সেই বন্ধু এবং বন্ধুর বাবা দুইজনে মিলে একটি বিড়াল পুষেছিল, এবং সেখানেই হচ্ছে গণ্ডগোলটা। মানে যে বিড়ালকে পুষল সেই বিড়াল আলটিমেটলি ইঁদুরকে দেখে ভয় উল্টো দিকে দৌড় মারলো আর কি। মানে ওরকম বিড়াল আমি আর খুব একটা দেখিনি যে কিনা ইঁদুরকে এত ভয় পায় যে কি আর বলবো। আর এই টোটাল ঘটনাটা দেখার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে এই বিড়াল পোষার ব্যাপারটা তো বিষ বাও জলেই গেল, কি বলেন। তো রেডিও বাংলানেট.কম এরকমই অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. They're experts over governance and optimization across your entire digital ecosystem. With Ito services, that level of clarity and control isn't a dream.

ব্যাক টু ব্যাক গানের এই প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে বিষ বাউ জলে, মানে এরকম কিছু ঘটনা নিয়ে যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, বিষ বাউ জলে। যেমন ধরুন আমার এক বন্ধু, তখন কলেজ ডেজ, সবেমাত্র সে প্রেমে পড়েছে বুঝলেন, এবং কি করে প্রপোজ করতে হবে, কি বলতে হবে না হবে সেই নিয়ে সে যথেষ্ট কনফিউজ। আমরা কয়েকজন তাকে গাইড করলাম কী নিয়ে প্রপোজ করতে হবে, কীভাবে প্রপোজ করা উচিত ইত্যাদি ইত্যাদি। তারপরে গল্পটা যেটা হলো সেটা হলো, আমার সেই বন্ধু তার ওই মানে যাকে মনটা দিয়েছিল আর কি, সেই মেয়েটির কাছে গিয়ে প্রপোজ তো করলো, কিন্তু নিয়ে গিয়েছিল এক হাঁড়ি রসগোল্লা। ভাবুন ব্যাপারটা, পুরো প্রেস্টিজ পাংচার, এবং আমরা বুঝতে পারলাম ব্যাপারটা বিষ বাউ জলে চলে গেল। কিন্তু গল্পটা একটু অন্যরকম হয়েছিল আর কি, মানে সেই মেয়েটি ও রসগোল্লার হাঁড়ি পেয়ে একদম আনন্দে হ্যাঁ বলে দিয়েছিল, এবং তখন বুঝতে পারলাম যে আমাদের যাবতীয় এই টিউশন ফিউশন এই গল্পগুলোই আর কি বিষ বাউ জলে চলে গিয়েছিল। একটা ঘটনা আর দুটো জিনিস বিষ বাউ জলে, কি আর বলবো। তো এরকমই আরও অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

0: बजलो कहारो बिना।
1: মাঝে মধ্যে কিছু প্রকল্পের কাজ দেখলে মনে হয় যে ইস, ব্যাপারটা বিষবাও জলেই চলে গেল। কেন বলছি বলছি কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, বিষবাও জলে। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ার পাশে একটা খাল আছে বুঝলেন, আর সেই খালের মানে দূরত্ব বা বলতে গেলে প্রস্থ মোটামুটি 10 ফুট থেকে 15 ফুটের মধ্যে, এবং সেই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হচ্ছিল, মানে হচ্ছিল আর কি, হওয়ার কথা ছিল। গল্পটা হলো গত 20 বছর ধরে আমরা সেই খালের ওপর ব্রিজটা নির্মাণ হবে নির্মাণ হবে নির্মাণ হবে এই ব্যাপারটাই ফিল করে যাচ্ছি আর কি, এখনো পর্যন্ত হয়নি। এবং গল্পটা হচ্ছে এই প্রকল্পটা আমি বুঝতে পারছি, মানে ক্রমশই জোরালো হচ্ছে ব্যাপারটা, যে গোটা প্রকল্পটাই বিষবাও জলে চলে গেছে। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বিষবাও জলে। তো এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

এরপরের ঘটনাটা আমার এক বন্ধুর, আমার সেই বন্ধু যে কিনা শখ করে একটি পোষ্য সারমেয় পুষেছিল, আর সেই কুকুরের নাম দিয়েছিল ল্যাম্পো। তার কারণ তার লেজটি সোজা ল্যাম্পোস্টের মতো ওপরের দিকে থাকতো আর কি। এখন সেই ল্যাম্পো ঘটনাটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। গল্পটা হচ্ছে যে আমার সেই বন্ধু যার বাড়িতে ল্যাম্পো থাকে তাকেই সে বাড়িতে ঢুকতে দিতে চায় না। মানে আমার সেই বন্ধুর বাড়িতে আমরা দিব্যি যাই, হাসি খেলি, ল্যাম্পো কিচ্ছু করে না। কিন্তু আমার সেই বন্ধুটি যখন নিজের বাড়িতে ঢুকতে চায় তখনই একদম পাড়া মাথায় তুলে দেয় ল্যাম্পো। এবং এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ওরে তোর শখ তো মোটামুটি 20 বাউ জলেই চলে গেল রে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, 20 বাউ জলে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই গান্দুরিয়ার আড্ডায় কথা হবে, গল্প হবে, সব কিছুর সাথে সাথে গানও থাকছে। মন ভালো করার বেশ কিছু গান আপনার জন্য নিয়ে তো রেখেছি, কিন্তু জানি না কেন হঠাৎ আজকে মনটা খুব উদাস, এবং যখন মনটা উদাস হয়, মন ভালো থাকে না, তখন আমার মনে হয় যে নিজের খুব কাছের মানুষের সাথে একটু হলেও সময় বার করতে হয় এবং তার সাথে সময় কাটাতে হয়। ঠিক সেই জন্যই কিন্তু আজকের গান্দুরিয়ার আড্ডা, আর সেই জন্যই আপনাকে সঙ্গে নিয়ে গান্দুরিয়ার আড্ডা শুরু করছি।

আড্ডা শুরুতে বলে দিয়েছি মন ভালো করার বেশ কিছু গান আপনার জন্য রেখেছি, এবং গানদুরিয়ার আড্ডায় আমি রুবিনা যখন আছি তখন যতই আমার মনটা উদাস হোক, আমার মনটা যতই একটু ভাবুক হয়ে থাকুক, একটু মন খারাপের ছোঁয়া থাকুক না কেন, মন কিন্তু খুব খারাপ করতে পারবো না। কেন বলুন তো? কারণ এই যে বললাম, প্রিয় বন্ধুর সাথে আড্ডা দিলে মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আর সেই জন্যই আপনাকে সঙ্গে নিয়ে শুরু করেছি গান্ধরিয়ার আড্ডা। এবং মন কেন ভালো নেই সেটা তো অবশ্যই বলবো। আর সত্যিকে অনেক সময় মন কেন ভালো নেই সেটাকে বলতে হয় হয়তো আমার মনে হয় বলাটা খুব দরকার, না হলে ওই যে আপনাকে কেনই বা প্রিয় বন্ধু বললাম। একটা গান আপনার জন্য স্পেশালি রেখেছি এই ব্রেকে যাওয়ার আগে, সেই জন্যই বললাম একটা ছোট্ট খাটো মিউজিক্যাল ব্রেক নিয়ে ফিরছি, এবং অবশ্যই কথা হবে এই আড্ডায়।

নীরব হয়ে থাকি না? কখনো কখনো আমাদের মন খারাপ হলে একটা নীরবতার দেওয়াল তৈরি হয়, প্রাচীর, যে প্রাচীরটা ভেঙে দেওয়া খুবই আবশ্যক। না হলে ধরুন আপনার নিজের যে ব্যক্ত করার অনুভূতিটা, সেটা কিন্তু ব্যক্ত হয় না, সেই কথাগুলো মনের ভেতরেই থেকে যায়। কেন বলুন তো? ওই যে আপনার আর তার মাঝখানে একটা দেওয়াল আছে। সবসময় আমরা শুনে থাকি ছোটবেলা থেকে যে দেওয়ালের কান আছে, কিন্তু সত্যি কি দেওয়ালের কান আছে? যদি সত্যি দেওয়ালের কান থাকতো, তাহলে কথা না বলার জন্য বা নীরবতার জন্য সম্পর্কগুলো এইভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে যেত না, কি বলেন?

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

সম্পর্কে আমরা যারা থাকি, যারা আমরা প্রিয়জনের কথা রাখতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি, তারা কজন নীরবতার দেওয়ালটা ভেঙে অন্য আরেকজনের মনের ভেতর ঢোকার চেষ্টা করি বলুন তো? নাকি নিজেই নিজের ওই নীরবতার দেওয়ালটা দেখেই নিজের মনের মধ্যে একটা কনক্লিউশন তৈরি করে নিই, আচ্ছা এইটা মানে এইটা। কিন্তু কখনো কখনো ওই যে বললাম আড্ডা শুরুতেই যে নীরবতার প্রাচীরটা ভাঙা উচিত, কখনো কখনো আমাদের নিজেদেরই বলা উচিত যে ঠিক কী কারণে মন খারাপ। অনেক সময় আমরা বুঝতে পারি না ঠিকই, বলি, আমিও বলি বা আপনিও বলেন যে ঠিক কী কারণে মনটা খারাপ সেটা বুঝতে পারছি না। এটা কিন্তু খুব খুব খুব বড় ভুল কথা। তার কারণ আমরা জানি ঠিক কী কারণে মন খারাপ, এবং সেই মন খারাপের কারণগুলো কিন্তু আমরা সারাটা দিন ধরে ভেবেছি মাথার মধ্যে, আর সেই জন্যই এফেক্ট করে এবং সেই জন্যই মন খারাপটা হয়। কিন্তু আমরা জানি যে ওই যে নীরবতার প্রাচীর বা নীরবতার যে দেওয়ালটা বললাম তার সামনে আপনি ভেঙে ফেলেন, তাহলে হয়তো আপনি ছোট হয়ে যাবেন নিজেকে মনে করেন, বা হয়তো আপনি তাকে বোঝাতে পারবেন না, উল্টে নিজের মতো করে একটা কনক্লিউশন করে নেবেন, বা সে কনক্লিউশন করে নেবেন বলে আপনি বলেন না। মন খারাপ কেন আমরা সবাই জানি, কিন্তু তাও নীরবতার প্রাচীর বা দেওয়াল ভাঙা উচিত।

কত কথা বলা হয় না, তাই না? নিমেষেই শেষ হয়ে যায় মুহূর্তগুলো, কত কথাগুলো কথার মধ্যেই রয়ে যায় সেইটা যেন না হয়। আর অনেক সময় আমরা একাকিত্বে ডুবে থাকি, একাকিত্বে ডুবে থাকতে ভালোবাসি। এ নিয়ে আমরা একবার আড্ডাও দিয়েছিলাম যে কখনো কখনো একাকিত্বে ডুবে থাকলে সেটাকে এনজয় করতে নেই, এটাও নীরবতায় ডুবে থাকলে সেটাকে এনজয় করতে নেই। হ্যাঁ, আপনার কখনো কখনো শান্ত পরিবেশ ভালো লাগতেই পারে, আপনি একটু ঝুটঝামেলা একটু চিৎকার থেকে নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করতেই পারেন। কিন্তু জানেন তো, যখন যখন এই দেশে অন্যায় হয়েছে বা হচ্ছে বিপ্লব শুরু হওয়ার ঠিক মুখটায়, নীরবে কিন্তু কেউ আমরা জিতে যাইনি, সেটা মনের যুদ্ধই হোক বা দেশের যুদ্ধ, সব সময় নীরবতা ভেঙে বা নীরবতার দেওয়াল ভেঙে আমাদেরকে গর্জে উঠতে হয়েছে। তাই জন্য বলি, নিজের মনের মধ্যে রাগটাকে পুষে না রেখে, কথাগুলো পুষে না রেখে অন্য কারোর সাথে বা আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলুন, মন খুলে কথা বলুন। কথা বলেই কিন্তু সলভ হয় প্রবলেম, চুপ করে থাকলে নয়। radiobanglanews.com এ আজকে আড্ডা এখানেই শেষ করছি। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, আর তার সাথে সাথে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো আজকের আড্ডা একটু অন্যরকম, এবং অন্যরকম মানেই হচ্ছে আমরা বেরুবেরুর যে ব্যাপারটা আমাদের মধ্যে চলে, প্রায় বছরের একবার অন্তত এই ব্যাপারটা করা উচিত, আর তার ফলে কিন্তু আমাদের মনটা সতেজ ও সুন্দর থাকে। তাই আমাদের বেরুবেরুর যে জায়গাটাকে আমরা নির্বাচন করি, তার মধ্যে যেমন কারোর পছন্দ পাহাড়, কারোর পছন্দ ঝর্ণা, কারোর পছন্দ হয়তো সমুদ্র, ঠিক এভাবেই কারোর আবার একদম জঙ্গল, বেশ ঘন জঙ্গল হবে, এরকম ব্যাপারটাও কিন্তু থাকে। কিন্তু আমার আজকের যে আড্ডার বিষয় সেটা কিন্তু ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণা দেখতে কার না ভালো লাগে বলুন, এবং এই ঝর্ণার সামনে যদি বসা যায়, তার যে একটা অনুভূতি, তার যে একটা অদ্ভুত ফিলিংস, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই আড্ডা। এবং আপনারাও যারা এরকম ঝর্ণার কাছাকাছি, খুব কাছাকাছি গেছেন, তাদেরও নিশ্চয়ই এরকমই অনুভূতি হয়, নিশ্চয়ই বলবো। সঙ্গে থাকুন, আর আড্ডা জমে উঠবে, এবং কোথাও না কোথাও দেখবেন মিলে গেছে, আর অবশ্যই মিলে গেলে কি করবেন, হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12। সঙ্গে থাকুন, এখন অপেক্ষা করছে আমাদের জন্য গান, তারপর ফিরে এসে ঝর্ণায় আমরা ঝর্ণার সামনে এগিয়ে যাব।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা ঝর্ণা নিয়ে। তো রিসেন্টলি আমি একটা অপূর্ব জায়গায় গেছিলাম, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে। এবং সেই ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা আছে যেখানে বিখ্যাত বিখ্যাত কিছু এরকম ফলস অর্থাৎ ঝর্ণা কিন্তু আমরা দেখতে পাই, এবং অদ্ভুত তার মনোরম সৌন্দর্য, মানে আপনাকে মুগ্ধ করে রাখবে এটুকু বলতে পারি। এবং তার যে ওই যে জলের হালকা হালকা ছটা আপনাকে যখন গায়ে টাচ করবে, এটার একটা অন্যরকম অনুভূতি আপনি কিন্তু অবশ্যই পাবেন। এবং একটা যেরকম অনুভূতি পাবেন, তার সঙ্গে সঙ্গে এই অনুভূতিটা পেতে গেলে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। কীরকম? হ্যাঁ, মানে ঝর্ণার একদম গভীরে যেতে গেলে আপনাকে কিন্তু তত্তর করে বেশ কয়েকটা সিঁড়ি ফাঁকতে হবে, বেশ কয়েকটা। আমি এই কারণেই বললাম যাতে ঘাবড়ে না যান। হয়তো এরকমই ধরে নিন 545 কিংবা 745 এইরকম সিঁড়ির সংখ্যা। আর এই সিঁড়িটা নামা এবং ওঠা মিলিয়ে বুঝতেই পারছেন, যদি 745ই ধরি তার মানে হচ্ছে 1490টা সিঁড়ি ভেঙে আপনি ওই ঝর্ণা দেখাটা কমপ্লিট করবেন। তাহলে এই যে একটা অনুভূতি আপনার মধ্যে থাকবে, এবং আপনি এটুকু বলতে পারি যখন আপনি নামবেন তখন কিন্তু আপনার হ্যাঁ একটু কষ্ট হবে অবশ্যই, যে কতটা আরও কতটা আরও কতটা যেমন একটা উৎকণ্ঠা থাকে, কিন্তু যখন সামনে চলে যাবেন না ফিরে আসতে মন চাইবে না। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো, তাই নিশ্চয়ই যারা এরকম অভিজ্ঞতার সঙ্গে জুড়ে আছেন তারা বুঝতেই পারছেন, মিলিয়ে নিতে পারছেন ব্যাপারটা, অনুভূতিটা। সঙ্গে থাকুন, এখন আমার কিছু গান শুনি, কারণ আমরা সিঁড়িটা সবে নামা শুরু করেছি, তাই তো? জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion.
1: Pardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা রাঁচি, অর্থাৎ ঝাড়খণ্ডের কথা নিয়ে আড্ডা চলছে। এবং এই জায়গায় ঝর্ণা আমাদের আজকের মূল বিষয়। আর সত্যি কথা বলতে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম একটা বৈশিষ্ট্য থাকে, ঠিক যেরকম এই ঝাড়খণ্ডের জায়গার ঝর্ণা কিন্তু অপূর্ব, মনোরম, মন ভরিয়ে দেবে আপনাদের। তো আমাদের ট্যুর প্ল্যানারটা এরকমই ছিল, ডশম ফলস, সূর্য টেম্পল, ঝর্ণা ফলস, সীতা ফলস, এরকম হুন্ড্রা ফলস সেখানকার বিখ্যাত, এবং তারপর রাঁচি লোকাল, পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, পালানি ফলস। ঠিক এইভাবে ব্যাপারটা একটা সাজানো হয়েছিল। আমাদের খুব কাছের এক বন্ধু কবি সেই এই ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল, যাকে আমরা অর্জুনের অনেক কবিতা আমরা শুনেছি, অর্জুন বলে যার ভালো নাম, অশোক সরকার, ওই ব্যাপারটা আমাদের দীর্ঘদিনের বন্ধু, ওই অ্যারেঞ্জ করে ব্যাপারটা। তো আমরা বেশ কয়েকজন মিলে সেখানে পৌঁছে যাই, এবং যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই ঝাড়খণ্ড আসাটা খুব সহজ, কারণ ঝাড়খণ্ডের কাছেই কিন্তু এয়ারপোর্টও আছে, তাই আসাটার ক্ষেত্রে কিন্তু খুব একটা এ নয়, কিন্তু এলে ফিরে যেতে ইচ্ছে করবে না, এরকমই একটা জায়গা হচ্ছে ঝাড়খণ্ড। আর তার মধ্যে অবশ্যই এই যে একটা কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘ উঠছে, কখনো রোদ্দুর হালকা করে উঠছে, আবার নেমে যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু ঝাড়খণ্ড এই সময়টায়, এই যে জুন জুলাই অগস্ট এই সময়টা আমরা চুজ করেছি, এটা কিন্তু একটা এই ঘোরার ক্ষেত্রে, ঝাড়খণ্ড ঘোরার ক্ষেত্রে কিন্তু একটা মনোরম ব্যাপার স্যাপার। তার মধ্যে অবশ্যই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা তুই ব্যাপার মানতেই হবে, সেটা হচ্ছে এই সব জায়গায় যেতে গেলে কিন্তু ছাতা এই সময় ক্যারি করতেই হবে, নাহলে কিন্তু বা রেনকোট, নাহলে কিন্তু একটু অসুবিধে পড়তে পারেন। তো সত্যি অদ্ভুত এবং একটা অন্যরকম রোমাঞ্চ তৈরি হলো, কারণ এইরকম ফলস একদম কাছাকাছি, সীতা ফলস এবং এই হুন্ড্রা ফলস, যেটা কিন্তু বিখ্যাত ঝাড়খণ্ডের, আর সেখানে গেলে আপনার ফিরতে মন চাইবে না। এবং যত কাছে পৌঁছবেন ঝর্ণার একদম নিচে, মানে যেখান থেকে একদম নিচে দাঁড়িয়ে হয়তো উপর থেকে দেখছেন ঝর্ণাটা পড়ছে, সত্যিই মন ভরে যাবে। আর তার যে জলের ছিটে আপনার গায়ে লাগছে, একটা অদ্ভুত পরশ মনে হবে। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবেন না, আবারও ফিরে আসছি আরেকটা ব্যাপার নিয়ে এই ঝাড়খণ্ডের সঙ্গে থাকবেন।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আছেন রেডিও বাংলানিউজ ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে আজকে ঝর্ণা নিয়ে। তো সত্যি ঝর্ণা যে কোনো প্রান্ত থেকে দূর থেকে বেশ কিছুক্ষণ দেখতে কিন্তু মন ভরে যায়, আর যেতে ইচ্ছে করে না। অবশ্যই এটাও ঠিক, খুব কাছাকাছি যাওয়াটা খুব রিস্কি, অসম্ভব। তার জলের একটা গতি, এবং সেই গতির সামনে যে কোনো মুহূর্তে মাথাটা ঠান্ডা রাখতে হবে এক নম্বর, এবং বেশি ওই চঞ্চলতা দেখানোটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে এই ব্যাপারটা যদি মনের মধ্যে প্রচণ্ডভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় এবং এই ছবিকে কেন্দ্র করে, এখন অনেকেরই মধ্যে এই ব্যাপারটা হয়েছে, একটা সেলফি তোলার ব্যাপার, একটা ফটোগ্রাফি করার ব্যাপার, কিন্তু মানে স্থান কাল পাত্র ভুলে একদম যে কোনো ঝুঁকি নিয়ে তারা এই ব্যাপারগুলো করছেন, আর তাতে কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছেন, তারাই হচ্ছেন। এবং তার যে তার সে তো চলেই যাচ্ছে, কিন্তু তার পরিবার তার জন্য সাফার করছে, যে হাই হাই করছে ব্যাপারটা। তো এই ব্যাপারটাকে মাথায় রেখে অবশ্যই কিন্তু এই সব জায়গাগুলোকে নির্বাচন করা উচিত, কারণ এক্সাইটমেন্ট, কোনো রকম এক্সাইটমেন্টে কিন্তু এই সব জায়গার ক্ষেত্রে বিপজ্জনক। তাই মানে সচেতনতা, মানে প্রচণ্ডভাবে নিজেকে ঠিকঠাক সামলে মন স্থির রেখে, কারণ এর যে একটা মাধুর্য, এই মাধুর্যর সামনে কোথাও না কোথাও আপনার মনে হবে যেন এগিয়ে যাই, আরও এগিয়ে যাই, আরও কাছাকাছি যাই, কিন্তু তাও নিজেকে সামলানো, প্রোটেক্ট করা, এটাও দরকার। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা ঝর্ণা নিয়ে। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

করণের মতো আজ ক্ষতি হবে, বাঁচাবে কি মৃত অন্ত। আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর, খুঁজতে গেলাম কফি হাউসে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর আজকের আটটা ঝর্ণা। তো ঝাড়খণ্ডে বা রাঁচিতে যে কোনো জায়গায় এমন কিছু কিছু খাবার আপনি পাবেন যেটা কিন্তু আপনাকে মন ভরিয়ে দেবে, এবং ওখানকার সব রান্নাই মনে হবে দারুণ। বিশেষ করে চিকেনের কিছু রেসিপি বা মাটনে একদম অনবদ্য, এবং অন্য অনেক জায়গার থেকে কিন্তু ভীষণ বেটার। যে কোনো জায়গায় আপনি বড় বড় ধাবা আছে বা যে কোনো রেস্টুরেন্ট আছে, সেখানকার অদ্ভুত একটা টেস্ট কিন্তু এই চিকেনের রেসিপির ওপর, এবং অবশ্যই মাটনেরও। তো সেক্ষেত্রে আপনি কিন্তু চুজ করতেই পারেন। একটা কথা বারবার বলছি না যে ফিরে আসতে ইচ্ছে করবে না ঝাড়খণ্ড থেকে বা রাঁচি থেকে, কারণ ওখানকার পরিবেশটাই অন্যরকম এবং অদ্ভুত একটা ভালো লাগা থেকে যাবে, এবং অবশ্যই সেখানকার মানুষদের ব্যবহার এটাও একটা আপনাকে আনন্দ দেবে অবশ্যই। আর আরেকটা ব্যাপার বলতেই হয়, ছিন্নমস্তা মন্দির এখানে আছে বিখ্যাত, সেটা কিন্তু দেখতে কখনো ভুলবেন না। সেটা আমি বলিনি কিন্তু, কিন্তু এখন মনে পড়ে গেল, ওটাও কিন্তু অবশ্যই দেখবেন। বহু প্রাচীন এক মন্দির, দেবী ছিন্নমস্তার মন্দির, সেটাও দেখতে কিন্তু ভুলবেন না। এবং আরও একটা ব্যাপার বলি এই ঝাড়খণ্ডকে কেন্দ্র করে, এই যে চারপাশে আপনি ঘুরতে যাবেন বা ফলসগুলো দেখতে যাবেন, এই যে জার্নিটা চারপাশে জঙ্গল আর তার মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা, এটা কিন্তু দারুণ এনজয় করবেন এটুকু বলতে পারি। আর তার মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে সোনায় সোহাগা, একটা অন্য রকম মুহূর্ত এনজয় করবেন এটুকু বলতে পারি। আমি তো করেছি, নিশ্চয়ই আপনারাও করবেন, এবং যারা ঝাড়খণ্ড গেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আর অবশ্যই ঝাড়খণ্ড যান, ঘুরে আসুন, এই ফলসগুলোকে অনুভব করুন, ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আগামী কাল ঠিক এই সময় আবারও শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। আর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু কখনো ইন্ডিয়া এলে অবশ্যই কিন্তু ঝাড়খণ্ড ঘুরে যান। gm@radiobanglanet.com অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই আড্ডা, এবং আপনাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে আড্ডার ব্যাপার মনে পড়ে যায় অবশ্যই কিন্তু আমাকে লিখতে ভুলবেন না। ভালো থাকুন আর চলে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। টাটা।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে, বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন, কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
3: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে

আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা, সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
5: Hold on, miss. 2055? We'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, Sheila, is water and cans?
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলু শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালের .com, UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবে গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান,

0: আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোবট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোবট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
0: নো প্রবলেম, হট ডগ খাবে? হট ডগ।

কথা মনে পড়ে, সেটা হলো 21শে আইন। আগে হ্যাঁ হ্যাঁ 21শে আইন। তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন ইচ্ছে টানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে 21শে আইন। তো 21শে আইন বলতে আমরা এই কথাই বুঝি যে কিছু অদ্ভুত উল্টো পাল্টা আইন যেগুলোর কোনো মানেই নেই। তো সেরকম আইন কিন্তু শুধুমাত্র যে সুকুমার রায়ের কবিতায় রয়েছে তাই নয়, বাস্তবেও অনেক দেশে এরকম 21শে আইন রয়েছে যেগুলো এক কথায় একদম মাইন্ড ব্লোয়িং আর কি। তো সেরকম কিছু 21শে আইনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com. Thank you.

আমরা তো মাঝে মধ্যেই চুইংগাম খাই, কিন্তু এই চুইংগাম খাওয়া যদি আপনাকে এই জেলের মধ্যে ভরে দেয় তাহলে খুব একটা ভালো লাগবে কি? এই ঘটনাই কিন্তু ঘটে সিঙ্গাপুরে। আগে হ্যাঁ, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সব থেকে বেশি প্রসিদ্ধ নিজের ক্লিনলিনেসের জন্য, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। তো সেখানে আপনি যদি চুইংগাম খান তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তেই হতে পারে, তার কারণ সেখানে চুইংগাম খাওয়া ব্যান, লোকজন থুতু করে ফেলে দেবে এবং তাদের দেশ নষ্ট হবে, নোংরা হবে, সেটা তারা কোনো মতেই মানতে পারেন না। আবার ধরুন আপনি যদি গ্রিসে যান তাহলে আপনি যদি দিদি হন, অর্থাৎ আপনি যদি মহিলা হন, তাহলে পেন্সিল হিল, হাই হিল ইত্যাদি আপনার জন্য পরা সম্পূর্ণ নিষিদ্ধ, তার কারণ গ্রিসে অনেক এরকম ঐতিহাসিক ভাস্কর্য, স্থাপত্য এবং রাস্তা আছে যেগুলো কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হাই হিলের জন্য। সেই জন্য হাই হিল পরলেই আপনার কারাদণ্ড। তাহলে বুঝতে পারছেন যে একুশে আইন ঠিক কাকে বলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে এই একুশে আইনকে নিয়ে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে এরকমই একুশে আইন আছে। তো সেরকমই আরও কয়েকটি দেশের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভেনিস নামে একটি শহর আছে নিশ্চয়ই জানেন, ইটালির সেই বিখ্যাত শহর যেখানে কিনা জলমগ্নই টোটাল শহরটি, অর্থাৎ সেই শহরে রাস্তাঘাটের থেকে বেশি খাল আছে, যেখানে কিনা খুব বেশি করে স্পিড বোট চলে, এবং সেই স্পিড বোটের মাধ্যমে সেখানকার লোকজন এখান থেকে ওখানে যাতায়াত করেন। তো সেই ভেনিসে আপনি যদি পায়রা পোষেন এবং পায়রাকে খাওয়ান, তাহলে আপনার পক্ষে সেটা খুব একটা ভালো জিনিস নয়, তার কারণ আপনার দণ্ড সেখানে হতেই পারে, এমনকি আপনাকে রীতিমতন জেলে যেতে হতে পারে। তার কারণ ভেনিসে অনেক এরকম ওয়াটার ক্যানেল আছে যেগুলো কিনা ব্লক হয়ে যেতে পারে পিজিয়নের জন্য, সেই জন্যই এই ব্যবস্থা। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বিভিন্ন দেশের কিছু একুশে আইনের কথা। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

জার্মানিতে যত সংখ্যক গাড়ি পেট্রোল কিংবা ডিজেলে চলে ঠিক তত সংখ্যক গাড়ি গ্যাসে চলে। এবং সেখানে কিন্তু একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো আপনি যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায় আপনার গাড়ির, তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হবে। আগে হ্যাঁ, তার কারণ আপনার এই যে গ্যাস শেষ হয়ে যাওয়া গাড়ি, সেটি একটি বড়সড় জ্যামের সৃষ্টি করতে পারে এবং সেই জন্য আপনি পানিশেবল। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলার এই ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কিছু অদ্ভুত নিয়মের কথা, যাকে বলে একুশে আইন। যেমন ধরুন, স্পেনে এরকম একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো স্পেনে সমুদ্র সৈকতে গিয়ে আপনি যদি বালির বাড়ি বানান, অর্থাৎ সি বিচে যে বালির বাড়ি আমরা ছোটোবেলা অনেকবার বানিয়েছি, সেটা যদি আপনি স্পেনে বানান, তাহলে আপনার কিন্তু জেল হলেও হতে পারে। তার কারণ এই সমুদ্রের বিচে, অর্থাৎ সি বিচে এরকম বালির বাড়ি নাকি তাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে অত্যন্ত বেশি করে উপযোগী। তাহলেই ভাবুন ভাবুন ভাবতে থাকুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও বিভিন্ন একুশে আইনের কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

মেক্সিকোতে আপনি যদি বাইক চালান তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে বাইকের ফুটরেস্টে যেন আপনার পাটা থাকে। ফুটরেস্টে পা না রেখে যদি একটু স্টাইল করে একটু কেতা মেরে আপনি বাইক চালান তাহলে আপনার পরবর্তী গন্তব্যস্থল হবে নির্ঘাত জেল। আবার ইউএইতে আপনি যদি কারুর নামে শপথ করেন বা দিব্যি গালেন তাহলেও ব্যাপারটা দিব্যি নিশ্চিন্তে থাকার মতন হবে না, কিন্তু তার কারণ আপনাকে দিব্যি ওই জেলের ঘানি টানতে হবে, তার কারণ ওখানে দিব্যি গালা অর্থাৎ ইউএইতে দিব্যি গালা পুরোপুরি নিষিদ্ধ। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অদ্ভুত একুশে আইনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ঘটে চলেছে। তো কেমন লাগলো বলুন তো এই একুশে আইনের কথা জেনে এই একুশে আগস্ট? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম যেভাবে চলতে থাকে আপনার পাশে আপনারই জন্য সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা আর রেডিও বাংলানেট.কম। টাটা।

radiobangari.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি, আর এই এক ঘন্টার আড্ডায় অবশ্যই গান থাকছে, গল্প থাকছে, আড্ডা থাকছে, কথা থাকছে, আর গান বলতে গেলে মন ভালো করার গান থাকছে। যেই গান শুনলে মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যাই কোনো একটা পাহাড়ের দেশে। এই যে পাহাড়ের দেশে হারিয়ে যাব, কিন্তু ঠিক কোন পাহাড়ের দেশে হারিয়ে যাব বলুন তো? বলছি আপনাদের জন্য আজকে অপেক্ষা করছে একটা দুর্দান্ত ঘোরার ডেস্টিনেশন। আমার একটু হয়তো ভুল হলো বলতে, তার কারণ একটা না, একাধিক ঘোরার ডেস্টিনেশন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলালেই ডট কমে আমি রুবিনা আছি, এবং আজকে এই যে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, ঘুরতে যাওয়ার কথা বলতে আমার কেন জানি না মনে হয় যেখানে ডাইভার্সিটি পরিপূর্ণ অর্থাৎ বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ সেইটার কথাই মনে হয়। এবং এই যে বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান তাহলে কিন্তু সেখানে রয়েছে সাতটি সুন্দরী বন, এবং বলা যেতে পারে সেই সৌন্দর্য বা সেই সৌন্দর্য যদি আপনি নিজে চোখে দেখতে চান তাহলে আপনাকে হুশ করে যেতে হবে সেই জায়গায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কি ভাবছেন যে সেভেন সিস্টার্স আর সাতটা বোন মানে কোনো নারী বা মানুষের কথা বলছি? না না না না, একদমই না। উত্তর পূর্ব ভারতে রয়েছে সাতটি ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনের নাম তো আমি অবশ্যই বলবো। তার আগে বলি এখানে কেন মানুষ যায়। তার কারণ এখানে প্রকৃতি এবং পাহাড় আর তার সাথে সাথে গ্রিনারি তিনটেই একসাথে পাবেন, এবং আর সাথে সাথে মনোরম একটা পরিবেশ যেখানে মনে হয় যে হাত মেলে ধরি পুরো আকাশটাকে, পুরো প্রকৃতিটাকে। ঠিক সেই রকমই একটা সেভেন সিস্টার যাদের বলা হয়, সেইখানে রয়েছে মণিপুর, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অর্থাৎ এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত সহোদর।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ এই যে সেভেন সিস্টার্স বা সাতটি বোনের কথা বললাম, সেখানে সব থেকে বড় কথা, আমরা তো সবসময় ভিড় ঘিঞ্জি এইসব জায়গায় যাই যেখানে প্রচুর প্রচুর লোকজন আসে, বিদেশি পর্যটকরাও আসে, ঠিক সেই রকমই তার পাশেই যদি আমরা এই জায়গাগুলোয় রাখি, এখানেও বিদেশি পর্যটকরা আসেন এবং মানুষ ভিড় জমান, কিন্তু সেই তুলনায় অনেক কম। অর্থাৎ এখানে পরিবেশ বান্ধব এবং আপনি একটু গ্রামের ছোঁয়া পাবেন, অর্থাৎ আদিবাসীদের গ্রাম এবং তাদের যেভাবে সংস্কৃতি শিল্প সেগুলো দেখতে পাবেন, তার সাথে সাথে অবশ্যই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার আসি মণিপুর। মণিপুর কেন যাবেন? এই যে ভৌগোলিক অবস্থানের সেই কারণে মণিপুরকে বলা হয় ভারতের রত্ন শহর। মণিপুর বেসিক্যালি 9টি পাহাড় দিয়ে ঘেরা একটি ওভাল শেপের উপত্যকা, এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু যদি বলি যে কেন আরও যে যাবেন, তার কারণ এইখানে আকর্ষণ করার মতো রয়েছে অন্যতম একটি হ্রদ, যেটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং তার সাথে সাথে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এবং রয়েছে অভয়ারণ্য যেখানে বিখ্যাত মণিপুরি সাংগাই হরিণর পাওয়া যায়। আর সবাই আমরা জানি যে এটি বিলুপ্ত প্রজাতির হরিণ। এত কিছু রয়েছে, তার সাথে সাথে ভৌগোলিক কারণের জন্য, অবস্থানের কারণের জন্য মণিপুরে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্তও হয়।

radiobanglali.com এ আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু সেভেন সিস্টার্স এর জায়গায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে সেই সাতটি বোন যারা প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরী, এবং সেখানে গেলে আপনি একটা অন্যরকম ভারতকে এক্সপ্লোর করতে পারবেন। আর অনেক সময় মনে হয় না যে নিজের বাড়ির কাছে বা নিজের ঘরের কাছেই যদি আমরা হাত পা মেলে দেখি তাহলে অনেক কিছু পাওয়া যাবে, যদি আমরা ঘরটাকে পশ্চিমবাংলা ভেবে ফেলি বা হ্যাঁ পশ্চিমবাংলাই ভেবে ফেলি তাহলে কিন্তু আমাদের খুবই কাছে উত্তর পূর্ব ভারতের সেই সেভেন সিস্টার্সটা পড়ছে। তাহলে যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে নভেম্বর থেকে মে মাস অবধি, আর কারণ এই সময়টায় একটা আলাদাই সৌন্দর্যে পরিপূর্ণ থাকে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এর গল্প আড্ডা আজকে শেষ তো করতেই হয়েছে, কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না, তার কারণ আরো অনেক কিছু বলা আছে, বাকি বোনদের কথাও বলা হয়নি, সেগুলো বলবো নেক্সট আড্ডায়। তাই জন্য আপনাকে থাকতেই হবে আর শুনতে হবে radiobanglanet.com মন চখর নিরুদ্দেশ।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তে কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছে আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময় সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
10: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নাইন ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলিয়ে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, এটা প্রাণীও হয়। সেটা সারমেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সারমেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে যায়, একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণীরা কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন, মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3965712। আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না। কেমন লাগছে আজকের এই শো? তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক, তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com। টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে হেমন্তের ইতি কথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কী কী অভিযোগ করত আমাদের সকলকে বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কীরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যারির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ।

শরীরচর্চার উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় আলাদা করে নিয়মিত শরীরচর্চার জন্য একটা সময় বার করা অনেক সময় কিন্তু আমাদের হয়ে ওঠে না। শুনছেন রেডিও বাংলানেট .com, UK এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে শরীরচর্চার কথা বলছি, আসলে আমরা যতই জানি না কেন এর উপকারিতার কথা অনেক সময় আলাদা করে কিছুটা সময় এর জন্য কিন্তু আমরা বার করতে পারি না, কিংবা বেশ কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় বার করে নেওয়া। হয়তো সেভাবে আমরা সেই সময়টাকে যদি বার করতে নাও পারি সারাদিনের মধ্যে, কোনো একটা সময় কে যদি আমরা কিছুটা সময় আমরা নিই এই শরীরচর্চার জন্য, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মনকে আমরা ঝরঝরে একেবারে তরতাজা সতেজ রাখতে পারি। আর সেই সব কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কি করা হবে? আসলে শরীরচর্চা বললেই অনেক কসরত করতে হবে এই কথাটাই কিন্তু আমাদের মাথাতে আসে, কিন্তু অনেক আসন আছে যেগুলো সত্যি হয়তো খুব বেশি কঠিন নয়, কিন্তু সেইগুলো যদি আমরা দিনের কোনো একটা সময় বার করে নিয়ে সেগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি ভালো থাকতে পারি। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গান শুনে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সকলেরই কিন্তু একটা রুটিন থাকে, আর সেই রুটিনে আমরা কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে ঠিক মতো গুছিয়ে নিই। কিন্তু সেখান থেকেই কি আমরা কিছুটা সময় বার করতে পারি না আমাদের নিজের শরীর আর মনকে ভালো রাখার জন্য, অর্থাৎ শরীর চর্চার জন্য? নিশ্চয়ই পারি। আর সেই সব কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট.com, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার কথা বলছি, সেখানেই উঠে আসছে যে কিছুটা সময় যদি আমরা শরীরচর্চার জন্য বার করতে পারি। অনেক সময় যেটা হয়, আমরা ভাবি যে আমরা সারাদিনের কাজকর্মগুলো ঠিকমতো মিটিয়ে দিয়ে তারপর সন্ধ্যের পরে আমরা কিছুটা সময় এক্সারসাইজের জন্য বার করে নেব। কিন্তু সারাদিনের কাজকর্মে এতটাই আমাদের ক্লান্ত হয়ে পড়ি আমরা যে তখন মনে হয় যে এখন আর করতে ইচ্ছে করছে না। তাই সেক্ষেত্রে যেটা হয়, সেটা আর সন্ধেবেলা বা রাত্রিবেলা কিন্তু আর করা হয়ে ওঠে না। তখন ভাবা হয় যে সকালে ঘুম থেকে উঠে তারপর আমরা এক্সারসাইজ করব। কিন্তু যা হয়, যেহেতু শুতে শুতে দেরি হয়ে যায়, অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য ঘুম ঠিক মতো হয় না, তাই সকালে ঘুম থেকে ওঠাটাও কিন্তু হয়ে ওঠে না। তাই সকালে এক্সারসাইজ করার জন্য যে সময়টা আমরা বার করব ভাবি বা ভেবে রাখি, সেটাও আমরা অনেক সময় করে উঠতে পারি না। তাই সারা দিনে যেই সময়টা আমরা নিজেদের জন্য একটু বার করে নিতে পারবো, সেই 20-15 মিনিট টাইমটা, সেটাই কিন্তু আমরা সুস্থ থাকার জন্য অবশ্যই ব্যয় করতে পারি। জানব সেই ছোট্ট ছোট্ট সেই ছোটবেলায় কিছু করে রাখা আমাদের সেই আসনগুলোর কথা, যেগুলো হয়তো খুব বেশি কঠিন নয় কিন্তু তার উপকারিতা অনেক। তবে এক শুনব গান, ফিরে আসছি গানের উপরে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা সময় বার করে নেওয়া শরীর চর্চার জন্য, যেটা আমাদের একেবারেই হয়ে ওঠে না। কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মনে হয় সকালে করব, আর সকালবেলা মনে হয় সন্ধেবেলা করব। এই করে করেই কিন্তু সকালেও হয় না, সন্ধেতেও হয় না, আর তারপর আমরা পরের দিন আর এইভাবেই পেছোতে থাকি। কিন্তু আমাদের সেই প্রয়োজনীয় যে শরীর মনকে ভালো রাখার জন্য শরীর চর্চার সময়টুকুকে আমরা বার করতে পারি না। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো, যদি আমাদের সারা দিনের মধ্যে যে সময়টাকে আমরা আমাদের সুবিধে মতো কিছুটা সময় যদি আমরা বার করে নিতে পারি 15-20 মিনিট, সেক্ষেত্রে অনেক কসরত করার দরকার নেই। সেই জিমে গিয়ে অনেকটা হাঁটতে হবে কিংবা আমাদের অনেকটা দৌড়তে হবে, অনেকগুলো আমাদের এক্সারসাইজ করতে হবে, এইগুলো না করেও আমরা কয়েকটি আসন কিন্তু আমরা করে নিতে পারি, যেগুলো ভীষণ ভীষণভাবে উপকারী এবং আমাদের শরীর আর মনকে একেবারে ঝরঝরে আর তরতাজা রাখতে সাহায্য করবে। তার মধ্যে যেমন রয়েছে বালাসন, যেমন রয়েছে বজ্রাসন, বদ্ধকোণাসন, পবন মুক্তাসনের মতো কিছু আসন, যেগুলো আমরা নিয়মিত যদি করি আমাদের অবশ্যই আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করবে। তবে যে কোনো আসন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। চলুন এখন শুনে নিই আমরা পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভীষণ প্রয়োজনীয় শরীর চর্চা নিয়ে। আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে অবশ্যই কিছুটা সময় আমরা বরাদ্দ করতে পারি আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য, আর সেই জন্য শরীর চর্চাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। আর সেই জন্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি আমরা কিছু সহজ আসন আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকদিন পর্যন্ত সুস্থ থাকব, সতেজ থাকব এবং ঝরঝরে থাকব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, আগামীকাল থেকে একই সময় আবার হাজির হয়ে যাব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: services.com
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
3: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055? We'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, Gila, if water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot, search Let's Save Water.
12: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
13: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
14: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
12: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
5: সময়।
4: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
6: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
7: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
6: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
8: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mani কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আজকের তারিখটা মনে আছে? আজকের তারিখটা মনে পড়লেই কিন্তু আমার একটা কবিতার কথা মনে পড়ে, সেটা হলো একুশে আইন। আগে হ্যাঁ হ্যাঁ, একুশে আইন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে টানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে একুশে আইন। তো একুশে আইন বলতে আমরা এই কথাই বুঝি যে কিছু অদ্ভুত উল্টো পাল্টা আইন যেগুলোর কোনো মানেই নেই। তো সেরকম আইন কিন্তু শুধুমাত্র যে সুকুমার রায়ের কবিতায় রয়েছে তাই নয়, বাস্তবেও অনেক দেশে এরকম একুশে আইন রয়েছে যেগুলো এক কথায় একদম মাইন্ড ব্লোয়িং আর কি। তো সেরকম কিছু একুশে আইনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর

বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

আমরা তো মাঝে মধ্যেই চুইংগাম খাই, কিন্তু এই চুইংগাম খাওয়া যদি আপনাকে এই জেলের মধ্যে ভরে দেয় তাহলে খুব একটা ভালো লাগবে কি? এই ঘটনাই কিন্তু ঘটে সিঙ্গাপুরে। আগে হ্যাঁ, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সব থেকে বেশি প্রসিদ্ধ নিজের ক্লিনলিনেসের জন্য, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। তো সেখানে আপনি যদি চুইংগাম খান তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তেই হতে পারে, তার কারণ সেখানে চুইংগাম খাওয়া ব্যান, লোকজন থুতু করে ফেলে দেবে এবং তাদের দেশ নষ্ট হবে, নোংরা হবে, সেটা তারা কোনো মতেই মানতে পারেন না। আবার ধরুন আপনি যদি গ্রিসে যান তাহলে আপনি যদি দিদি হন, অর্থাৎ আপনি যদি মহিলা হন, তাহলে পেন্সিল হিল, হাই হিল ইত্যাদি আপনার জন্য পরা সম্পূর্ণ নিষিদ্ধ, তার কারণ গ্রিসে অনেক এরকম ঐতিহাসিক ভাস্কর্য, স্থাপত্য এবং রাস্তা আছে যেগুলো কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হাই হিলের জন্য, সেই জন্য হাই হিল পরলেই আপনার কারাদণ্ড। তাহলে বুঝতে পারছেন যে 21 আইন ঠিক কাকে বলে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে এই 21 আইনকে নিয়ে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে এরকমই 21 আইন আছে, তো সেরকমই আরও কয়েকটি দেশের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভেনিস নামে একটি শহর আছে নিশ্চয়ই জানেন, ইটালির সেই বিখ্যাত শহর যেখানে কিনা জলমগ্নই টোটাল শহরটি, অর্থাৎ সেই শহরে রাস্তাঘাটের থেকে বেশি খাল আছে, যেখানে কিনা খুব বেশি করে স্পিড বোট চলে, এবং সেই স্পিড বোটের মাধ্যমে সেখানকার লোকজন এখান থেকে ওখানে যাতায়াত করেন। তো সেই ভেনিসে আপনি যদি পায়রা পোষেন এবং পায়রাকে খাওয়ান, তাহলে আপনার পক্ষে সেটা খুব একটা ভালো জিনিস নয়, তার কারণ আপনার দণ্ড সেখানে হতেই পারে, এমনকি আপনাকে রীতিমতন জেলে যেতে হতে পারে। তার কারণ ভেনিসে অনেক এরকম ওয়াটার ক্যানেল আছে যেগুলো কিনা ব্লক হয়ে যেতে পারে পিজিয়নের জন্য, সেই জন্যই এই ব্যবস্থা। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বিভিন্ন দেশের কিছু একুশে আইনের কথা। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

জার্মানিতে যত সংখ্যক গাড়ি পেট্রোল কিংবা ডিজেলে চলে ঠিক তত সংখ্যক গাড়ি গ্যাসে চলে, এবং সেখানে কিন্তু একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো আপনি যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায় আপনার গাড়ির, তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হবে। আগে হ্যাঁ, তার কারণ আপনার এই যে গ্যাস শেষ হয়ে যাওয়া গাড়ি, সেটি একটি বড়সড় জ্যামের সৃষ্টি করতে পারে এবং সেই জন্য আপনি পানিশেবল। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কিছু অদ্ভুত নিয়মের কথা, যাকে বলে একুশে আইন। যেমন ধরুন, স্পেনে এরকম একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো স্পেনে সমুদ্র সৈকতে গিয়ে আপনি যদি বালির বাড়ি বানান, অর্থাৎ সি বিচে যে বালির বাড়ি আমরা ছোটোবেলা অনেকবার বানিয়েছি, সেটা যদি আপনি স্পেনে বানান, তাহলে আপনার কিন্তু জেল হলেও হতে পারে। তার কারণ এই সমুদ্রের বিচে, অর্থাৎ সি বিচে এরকম বালির বাড়ি নাকি তাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে অত্যন্ত বেশি করে উপযোগী। তাহলে ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও বিভিন্ন একুশে আইনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মেক্সিকোতে আপনি যদি বাইক চালান তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে বাইকের ফুটরেস্টে যেন আপনার পাটা থাকে। ফুটরেস্টে পা না রেখে যদি একটু স্টাইল করে একটু কেতা মেরে আপনি বাইক চালান, তাহলে আপনার পরবর্তী গন্তব্যস্থল হবে নির্ঘাত জেল। আবার UAE-তে আপনি যদি কারুর নামে শপথ করেন বা দিব্যি গালেন, তাহলেও ব্যাপারটা দিব্যি নিশ্চিন্তে থাকার মতন হবে না। কিন্তু তার কারণ, আপনাকে দিব্যি ওই জেলের ঘানি টানতে হবে, তার কারণ ওখানে দিব্যি গালা, অর্থাৎ UAE-তে দিব্যি গালা পুরোপুরি নিষিদ্ধ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অদ্ভুত 21 আইনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ঘটে চলেছে। তো কেমন লাগলো বলুন তো এই 21 আইনের কথা জেনে এই 21 আগস্ট? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম যেভাবে চলতে থাকে আপনার পাশে আপনারই জন্য, সেভাবেই চলতে থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা আর রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিওবাংলা.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি, আর এই এক ঘন্টার আড্ডায় অবশ্যই গান থাকছে, গল্প থাকছে, আড্ডা থাকছে, কথা থাকছে, আর গান বলতে গেলে মন ভালো করার গান থাকছে। যেই গান শুনলে মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যাই কোনো একটা পাহাড়ের দেশে। এই যে পাহাড়ের দেশে হারিয়ে যাব, কিন্তু ঠিক কোন পাহাড়ের দেশে হারিয়ে যাব বলুন তো? বলছি আপনাদের জন্য আজকে অপেক্ষা করছে একটা দুর্দান্ত ঘোরার ডেস্টিনেশন। আমার একটু হয়তো ভুল হলো বলতে, তার কারণ একটা না, একাধিক ঘোরার ডেস্টিনেশন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে এই যে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, ঘুরতে যাওয়ার কথা বলতে আমার কেন জানি না মনে হয় যেখানে ডাইভার্সিটি পরিপূর্ণ অর্থাৎ বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ সেইটার কথাই মনে হয়। এবং এই যে বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ সেই ভারতবর্ষের মধ্যে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান তাহলে কিন্তু সেখানে রয়েছে সাতটি সুন্দরী বন, এবং বলা যেতে পারে সেই সৌন্দর্য বা সেই সৌন্দর্য যদি আপনি নিজে চোখে দেখতে চান তাহলে আপনাকে হুশ করে যেতে হবে সেই জায়গায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি কি ভাবছেন যে সেভেন সিস্টার্স আর সাতটা বোন মানে কোনো নারী বা মানুষের কথা বলছি? না না না না, একদমই না। উত্তর পূর্ব ভারতে রয়েছে সাতটি ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনের নাম তো আমি অবশ্যই বলবো। তার আগে বলি এখানে কেন মানুষ যায়। তার কারণ এখানে প্রকৃতি এবং পাহাড় আর তার সাথে সাথে গ্রিনারি তিনটেই একসাথে পাবেন, এবং তার সাথে সাথে মনোরম একটা পরিবেশ যেখানে মনে হয় যে হাত মেলে ধরি পুরো আকাশটাকে, পুরো প্রকৃতিটাকে। ঠিক সেই রকমই একটা সেভেন সিস্টার যাদের বলা হয়, সেইখানে রয়েছে মণিপুর, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অর্থাৎ এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত সহোদর।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com এ এই যে সেভেন সিস্টার্স বা সাতটি বোনের কথা বললাম, সেখানে সব থেকে বড় কথা, আমরা তো সবসময় ভিড় ঘিঞ্জি এইসব জায়গায় যাই যেখানে প্রচুর প্রচুর লোকজন আসে, বিদেশি পর্যটকরাও আসে, ঠিক সেই রকমই তার পাশেই যদি আমরা এই জায়গাগুলোই রাখি, এখানেও বিদেশি পর্যটকরা আসেন এবং মানুষ ভিড় জমান, কিন্তু সেই তুলনায় অনেক কম। অর্থাৎ এখানে পরিবেশ বান্ধব এবং আপনি একটু গ্রামের ছোঁয়া পাবেন, অর্থাৎ আদিবাসীদের গ্রাম এবং তাদের যেভাবে সংস্কৃতি শিল্প সেগুলো দেখতে পাবেন, তার সাথে সাথে অবশ্যই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার আসি মণিপুর। মণিপুর কেন যাবেন? এই যে ভৌগোলিক অবস্থানের সেই কারণে মণিপুরকে বলা হয় ভারতের রত্ন শহর। মণিপুর বেসিক্যালি 9টি পাহাড় দিয়ে ঘেরা একটি ওভাল শেপের উপত্যকা। এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু যদি বলি যে কেন আরও যে যাবেন, তার কারণ এইখানে আকর্ষণ করার মতো রয়েছে অন্যতম একটি হ্রদ, যেটা উত্তর পূর্ব ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং তার সাথে সাথে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এবং রয়েছে অভয়ারণ্য যেখানে বিখ্যাত মণিপুরী সাংগাই হরিণও পাওয়া যায়। আর সবাই আমরা জানি যে এটি বিলুপ্ত প্রজাতির হরিণ। এত কিছু রয়েছে তার সাথে সাথে ভৌগোলিক কারণের জন্য, অবস্থানের কারণের জন্য মণিপুরে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্তও হয়।

radiobanglani.com এ আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু সেভেন সিস্টার্স এর জায়গায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সেই সাতটি বোন যারা প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরী, এবং সেখানে গেলে আপনি একটা অন্যরকম ভারতকে এক্সপ্লোর করতে পারবেন। আর অনেক সময় মনে হয় না যে নিজের বাড়ির কাছে বা নিজের ঘরের কাছেই যদি আমরা হাত পা মেলে দেখি তাহলে অনেক কিছু পাওয়া যাবে। যদি আমরা ঘরটাকে পশ্চিমবাংলা ভেবে ফেলি বা হ্যাঁ পশ্চিমবাংলাই ভেবে ফেলি, তাহলে কিন্তু আমাদের খুবই কাছে উত্তর পূর্ব ভারতের সেই সেভেন সিস্টার্সটা পড়ছে। তাহলে যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে নভেম্বর থেকে মে মাস অবধি, কারণ এই সময়টায় একটা আলাদাই সৌন্দর্যে পরিপূর্ণ থাকে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স এর গল্প আড্ডা আজকে শেষ তো করতেই হচ্ছে, কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না, তার কারণ আরো অনেক কিছু বলা আছে, বাকি বোনদের কথাও বলা হয়নি, সেগুলো বলবো নেক্সট আড্ডায়। তাই জন্য আপনাকে থাকতেই হবে আর শুনতে হবে রেডিও বাংলা .com মন চক্ষর নিরুদ্দেশ।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এইভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলা ডট কম, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর রাডার চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময়, সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড, এসব কিছু মিলিয়ে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং বদলানোটা দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা ডট কমের গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, একটা প্রাণীও হয়। সেটা শার্মেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কী জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা শার্মেও প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে যায়, একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু? তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণী না কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4475039657123। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না কেমন লাগছে আজকের এই শো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

সত্যি হেমন্তকালটা যে কখন আসে কখন চলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হেমন্ত অনেকটা প্রিয় মানুষের মতো নীরবে আসে আবার নীরবেই চলে যায়। আজকে

হেমন্তের ইতি কথা নিয়ে আড্ডা দেব। হেমন্ত যদি কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ করত আমাদের সকলকে, বা আপনাকে কিংবা আমাকে, সেটা নিয়ে আড্ডা মারব। ততক্ষণ পরপর তিনটে গান শুনতে থাকুন, ফিরছি গানের বিরতির পর।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারার বিষয়টা হলো হেমন্ত ঋতুকে নিয়ে। সে যদি কথা বলতে পারত তাহলে আমাদের কি অভিযোগ জানাতো? প্রথম অভিযোগ হয়তো এটাই জানাতো যে শরতে মূলত যে সমস্ত উৎসবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং শীতকালেও নানা রকম উৎসব থাকে, হেমন্তে উৎসবের সংখ্যা খানিকটা কম এবং হেমন্ত ঋতুকে নিয়ে আমরা খুব একটা মাতামাতি করি না। হেমন্ত অনেকটা সেই সমস্ত মানুষের মতো যারা নেপথ্যে থেকে আমাদের জার্নিটাকে অনেক বেশি সিকিওর করে দেয়। অক্টোবরের শেষ এবং ডিসেম্বরের শুরু, তার মাঝামাঝি মাসটা হয় নভেম্বর এবং হেমন্তকাল। কি সুন্দর দুটো মাসকে, মানে দুটো ঋতুকে ব্যালেন্স করে। হেমন্ত নিয়ে প্রচুর গল্প আছে, হেমন্ত নেপথ্যে থাকলেও তার কার্যকারিতা অনেক, সেটা নিয়ে ফিরছি। পরপর কয়েকটা গান শুনিয়ে দিই, তারপরে আসি হেমন্তের বাকি কথা নিয়ে।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা হচ্ছে হেমন্ত ঋতুকে নিয়ে। হেমন্ত যদি নিজে কথা বলতে পারত তাহলে কি কি অভিযোগ আমাদের জানাতো। প্রথমত, হেমন্তকাল আমরা সেভাবে সেলিব্রেট করি না, কিন্তু হেমন্তকাল অর্থাৎ যে সমস্ত সাইলেন্স জিনিসপত্র আছে, যারা নীরবে আমাদেরকে অনেকটা বেশি আনন্দ দিয়ে থাকে এবং কোনো কিছুর বিশেষ অপেক্ষা করার আগে তারা সেই সমস্ত স্থানে আমাদের পৌঁছে দেয় নীরবে, তাদের কদরটা কিন্তু অনেক বেশি। তেমনি হেমন্তর ভূমিকা কিন্তু অনেকটা বেশি। আপনার কি মনে হয় ঝটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, কোনোদিনও যদি হেমন্ত শীতের সঙ্গে ঝগড়া করে তাহলে কিরকম হবে সেই ঝগড়াটা? মানে হেমন্ত শীতকে বলছে যে তোকে নিয়ে লোকে এত মাতামাতি করে, কিন্তু আমাকে নিয়ে তো এত মাতামাতি করে না, অথচ আমি না থাকলে তুইও আসতিস না। মানে এই ঝগড়াটা না অনেক বেশি মানে মিষ্টি আর মধুর হতো, কারণ শীতটা ভীষণ রোম্যান্টিক আর হেমন্তটা অনেকটা বেশি রোম্যান্টিসিজম শীতকে উপহার দেয়, এটা নিশ্চয়ই আপনি মানবেন। এটা নিয়েই ফিরছি আপাতত, পরের গানগুলো সাজিয়ে রাখলাম হেমন্তের জন্য।

0: তোমার দেখা নাই।
1: ফিরে এলাম ব্রেকের পর, আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ। একবার আমি ঠিক পুজোর পরে পরে শহরে একা ঘুরছিলাম। আমার একা ঘোরার অভ্যেসটা আছে, এবং আমার যেন কেন জানি না মনে হলো যে একটা নীরব ঋতু, নীরব নয় কিন্তু আমরা তাকে নীরব বলে সরিয়ে দিই, এবং যে নীরব, যে শান্ত, তাকে কিন্তু উপভোগ করার বিশেষত্বটা অনেক বেশি, আপনি মানেন বা নাই মানেন। হেমন্ত কিন্তু অনেক বেশি রোম্যান্টিক, কারণ হেমন্ত শীতের আগমনের সূত্রপাত। আজ আসি, সময় বলছে একেবারেই শেষ, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ।

শরীরচর্চার উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু প্রতিদিনের জীবনযাত্রায় আলাদা করে নিয়মিত শরীরচর্চার জন্য একটা সময় বার করা অনেক সময় কিন্তু আমাদের হয়ে ওঠে না। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে শরীরচর্চার কথা বলছি, আসলে আমরা যতই জানি না কেন এর উপকারিতার কথা অনেক সময় আলাদা করে কিছুটা সময় এর জন্য কিন্তু আমরা বার করতে পারি না, কিংবা বেশ কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় বার করে নেওয়া। হয়তো সেভাবে আমরা সেই সময়টাকে যদি বার করতে নাও পারি সারাদিনের মধ্যে, কোনো একটা সময় কে যদি আমরা কিছুটা সময় আমরা নিই এই শরীরচর্চার জন্য, তাহলে কিন্তু আমাদের শরীর এবং মনকে আমরা ঝরঝরে একেবারে তরতাজা সতেজ রাখতে পারি। আর সেই সব কথা তো আমরা সকলেই জানি, কিন্তু কী করা হবে? আসলে শরীরচর্চা বললেই অনেক কসরত করতে হবে এই কথাটাই কিন্তু আমাদের মাথাতে আসে, কিন্তু অনেক আসন আছে যেগুলো সত্যি হয়তো খুব বেশি কঠিন নয়, কিন্তু সেইগুলো যদি আমরা দিনের কোনো একটা সময় বার করে নিয়ে সেগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি ভালো থাকতে পারি। জানবো সেই কথা, তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গান শুনে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সকলেরই কিন্তু একটা রুটিন থাকে, আর সেই রুটিনে আমরা কিন্তু আমাদের সমস্ত কাজগুলোকে ঠিক মতো গুছিয়ে নিই। কিন্তু সেখান থেকেই কি আমরা কিছুটা সময় বার করতে পারি না আমাদের নিজের শরীর আর মনকে ভালো রাখার জন্য, অর্থাৎ শরীর চর্চার জন্য? নিশ্চয়ই পারি। আর সেই সব কথা নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার কথা বলছি, সেখানেই উঠে আসছে যে কিছুটা সময় যদি আমরা শরীরচর্চার জন্য বার করতে পারি। অনেক সময় যেটা হয়, আমরা ভাবি যে আমরা সারাদিনের কাজকর্মগুলো ঠিক মতো মিটিয়ে দিয়ে তারপর সন্ধ্যের পরে আমরা কিছুটা সময় এক্সারসাইজের জন্য বার করে নেব, কিন্তু সারাদিনের কাজকর্মে এতটাই আমাদের ক্লান্ত হয়ে পড়ি আমরা যে তখন মনে হয় যে এখন আর করতে ইচ্ছে করছে না। তাই সেক্ষেত্রে যেটা হয়, সেটা আর সন্ধেবেলা বা রাত্রিবেলা কিন্তু আর করা হয়ে ওঠে না। তখন ভাবা হয় যে সকালে ঘুম থেকে উঠে তারপর আমরা এক্সারসাইজ করব। কিন্তু যা হয়, যেহেতু শুতে শুতে দেরি হয়ে যায়, অনেকটা রাত হয়ে যায়, সেই জন্য ঘুম ঠিক মতো হয় না, তাই সকালে ঘুম থেকে ওঠাটাও কিন্তু হয়ে ওঠে না। তাই সকালে এক্সারসাইজ করার জন্য যে সময়টা আমরা বার করব ভাবি বা ভেবে রাখি, সেটাও আমরা অনেক সময় করে উঠতে পারি না। তাই সারাদিনে যেই সময়টা আমরা নিজেদের জন্য একটু বার করে নিতে পারবো, সেই 20-15 মিনিট টাইমটা, সেটাই কিন্তু আমরা সুস্থ থাকার জন্য অবশ্যই ব্যয় করতে পারি। জানবো সেই ছোট্ট ছোট্ট সেই ছোটবেলায় কিছু করে রাখা আমাদের সেই আসনগুলোর কথা, যেগুলো হয়তো খুব বেশি কঠিন নয় কিন্তু তার উপকারিতা অনেক। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের উপরে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় কিছুটা সময় বার করে নেওয়া শরীর চর্চার জন্য, যেটা আমাদের একেবারেই হয়ে ওঠে না। কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মনে হয় সকালে করব, আর সকালবেলা মনে হয় সন্ধেবেলা করব। এই করে করেই কিন্তু সকালেও হয় না, সন্ধেতেও হয় না, আর তারপর আমরা পরের দিন আর এইভাবেই পেছোতে থাকি। কিন্তু আমাদের সেই প্রয়োজনীয় যে শরীর মনকে ভালো রাখার জন্য শরীর চর্চার সময়টুকুকে আমরা বার করতে পারি না। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো, যদি আমাদের সারা দিনের মধ্যে যে সময়টাকে আমরা আমাদের সুবিধে মতো কিছুটা সময় যদি আমরা বার করে নিতে পারি 15-20 মিনিট, সেক্ষেত্রে অনেক কসরত করার দরকার নেই। সেই জিমে গিয়ে অনেকটা হাঁটতে হবে কিংবা আমাদের অনেকটা দৌড়তে হবে, অনেকগুলো আমাদের এক্সারসাইজ করতে হবে, এইগুলো না করেও আমরা কয়েকটি আসন কিন্তু আমরা করে নিতে পারি, যেগুলো ভীষণ ভীষণভাবে উপকারী এবং আমাদের শরীর আর মনকে একেবারে ঝরঝরে আর তরতাজা রাখতে সাহায্য করবে। তার মধ্যে যেমন রয়েছে বালাসন, যেমন রয়েছে বজ্রাসন, বদ্ধকোণাসন, পবন মুক্তাসনের মতো কিছু আসন, যেগুলো আমরা নিয়মিত যদি করি আমাদের অবশ্যই আমাদের শরীর আর মনকে ভালো রাখতে সাহায্য করবে। তবে যে কোনো আসন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি। চলুন এখন শুনে নিই আমরা পরপর তিনটে গান। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের ভীষণ প্রয়োজনীয় শরীর চর্চা নিয়ে। আমাদের প্রতিদিনের যে রুটিন, সেখানে অবশ্যই কিছুটা সময় আমরা বরাদ্দ করতে পারি আমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য, আর সেই জন্য শরীর চর্চাটা কিন্তু ভীষণভাবে জরুরি, যা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে। আর সেই জন্যই অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি আমরা কিছু সহজ আসন আমরা নিয়মিত করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকদিন পর্যন্ত সুস্থ থাকব, সতেজ থাকব এবং ঝরঝরে থাকব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। আজ এ পর্যন্তই, আগামীকাল থেকে একই সময় আবার হাজির হয়ে যাব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? If water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
8: Because when we work together, it all adds up.
9: So come on, you lot. Search Let's Save Water.
10: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
7: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
10: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
11: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
9: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
12: হা

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ঝরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনু।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আজকের তারিখটা মনে আছে? আজকের তারিখটা মনে পড়লেই কিন্তু আমার একটা কবিতার কথা মনে পড়ে, সেটা হলো একুশে আইন। আগে হ্যাঁ হ্যাঁ, একুশে আইন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি হতে চলেছে একুশে আইন। তো একুশে আইন বলতে আমরা এই কথাই বুঝি যে কিছু অদ্ভুত উল্টো পাল্টা আইন যেগুলোর কোনো মানেই নেই। তো সেরকম আইন কিন্তু শুধুমাত্র যে সুকুমার রায়ের কবিতায় রয়েছে তাই নয়, বাস্তবেও অনেক দেশে এরকম একুশে আইন রয়েছে যেগুলো এক কথায় একদম মাইন্ড ব্লোয়িং আর কি। তো সেরকম কিছু একুশে আইনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com. Thank you.

আমরা তো মাঝে মধ্যেই চুইংগাম খাই, কিন্তু এই চুইংগাম খাওয়া যদি আপনাকে জেলের মধ্যে ভরে দেয় তাহলে খুব একটা ভালো লাগবে কি? এই ঘটনাই কিন্তু ঘটে সিঙ্গাপুরে। আগে হ্যাঁ, সিঙ্গাপুর, সিঙ্গাপুর সব থেকে বেশি প্রসিদ্ধ নিজের ক্লিনলিনেসের জন্য, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। তো সেখানে আপনি যদি চুইংগাম খান তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তেই হতে পারে। তার কারণ, সেখানে চুইংগাম খাওয়া ব্যান, লোকজন থুতু করে ফেলে দেবে এবং তাদের দেশ নষ্ট হবে, নোংরা হবে, সেটা তারা কোনো মতেই মানতে পারেন না। আবার ধরুন, আপনি যদি গ্রিসে যান তাহলে আপনি যদি দিদি হন, অর্থাৎ আপনি যদি মহিলা হন, তাহলে পেন্সিল হিল, হাই হিল ইত্যাদি আপনার জন্য পরা সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণ, গ্রিসে অনেক এরকম ঐতিহাসিক ভাস্কর্য, স্থাপত্য এবং রাস্তা আছে যেগুলো কিনা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হাই হিলের জন্য। সেই জন্য হাই হিল পরলেই আপনার কারাদণ্ড। তাহলে বুঝতে পারছেন যে 21শে আইন ঠিক কাকে বলে। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে এই 21শে আইনকে নিয়ে। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে এরকমই 21শে আইন আছে। তো সেরকমই আরও কয়েকটি দেশের কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভেনিস নামে একটি শহর আছে, নিশ্চয়ই জানেন, ইটালির সেই বিখ্যাত শহর যেখানে কিনা জলমগ্নই টোটাল শহরটি, অর্থাৎ সেই শহরে রাস্তাঘাটের থেকে বেশি খাল আছে, যেখানে কিনা খুব বেশি করে স্পিড বোট চলে, এবং সেই স্পিড বোটের মাধ্যমেই সেখানকার লোকজন এখান থেকে ওখানে যাতায়াত করেন। তো সেই ভেনিসে আপনি যদি পায়রা পোষেন এবং পায়রাকে খাওয়ান, তাহলে আপনার পক্ষে সেটা খুব একটা ভালো জিনিস নয়, তার কারণ আপনার দণ্ড সেখানে হতেই পারে, এমনকি আপনাকে রীতিমতন জেলে যেতে হতে পারে। তার কারণ ভেনিসে অনেক এরকম ওয়াটার ক্যানেল আছে যেগুলো কিনা ব্লক হয়ে যেতে পারে পিজিয়নের জন্য, সেই জন্যই এই ব্যবস্থা। তাহলেই ভাবুন তো, রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি বিভিন্ন দেশের কিছু একুশে আইনের কথা। তো সেই নিয়েই আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

জার্মানিতে যত সংখ্যক গাড়ি পেট্রোল কিংবা ডিজেলে চলে ঠিক তত সংখ্যক গাড়ি গ্যাসে চলে, এবং সেখানে কিন্তু একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো আপনি যদি কোনো কারণে গ্যাস শেষ হয়ে যায় আপনার গাড়ির, তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হবে। আগে হ্যাঁ, তার কারণ আপনার এই যে গ্যাস শেষ হয়ে যাওয়া গাড়ি, সেটি একটি বড়সড় জ্যামের সৃষ্টি করতে পারে এবং সেই জন্য আপনি পানিশেবল, তাহলেই ভাবুন। তো রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করছি এরকমই কিছু অদ্ভুত নিয়মের কথা, যাকে বলে একুশে আইন। যেমন ধরুন, স্পেনে এরকম একটি অদ্ভুত নিয়ম আছে, সেটা হলো স্পেনে সমুদ্র সৈকতে গিয়ে আপনি যদি বালির বাড়ি বানান, অর্থাৎ সি বিচে যে বালির বাড়ি আমরা ছোটোবেলা অনেকবার বানিয়েছি, সেটা যদি আপনি স্পেনে বানান, তাহলে আপনার কিন্তু জেল হলেও হতে পারে। তার কারণ এই সমুদ্রের বিচে, অর্থাৎ সি বিচে এরকম বালির বাড়ি নাকি তাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে অত্যন্ত বেশি করে উপযোগী। তাহলেই ভাবুন ভাবুন, ভাবতে থাকুন। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও বিভিন্ন একুশে আইনের কথা আপনার জন্য ওয়েট করবে, কাজেই সঙ্গে থাকুন। আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

মেক্সিকোতে আপনি যদি বাইক চালান তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে বাইকের ফুটরেস্টে যেন আপনার পাটা থাকে। ফুটরেস্টে পা না রেখে যদি একটু স্টাইল করে একটু কেতা মেরে আপনি বাইক চালান তাহলে আপনার পরবর্তী গন্তব্যস্থল হবে নির্ঘাত জেল। আবার ইউএইতে আপনি যদি কারুর নামে শপথ করেন বা দিব্যি গালেন তাহলেও ব্যাপারটা দিব্যি নিশ্চিন্তে থাকার মতন হবে না, কিন্তু তার কারণ আপনাকে দিব্যি ওই জেলের ঘানি টানতে হবে, তার কারণ ওখানে দিব্যি গালা অর্থাৎ ইউএইতে দিব্যি গালা পুরোপুরি নিষিদ্ধ। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু অদ্ভুত একুশে আইনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যেগুলো কিনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ঘটে চলেছে। তো কেমন লাগলো বলুন তো এই একুশে আইনের কথা জেনে এই একুশে আগস্ট? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com যেভাবে চলতে থাকে আপনার পাশে আপনারই জন্য সেভাবেই চলতে থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা আর radiobanglanet.com। টাটা।

radiobangari.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি আছি, আর এই এক ঘন্টার আড্ডায় অবশ্যই গান থাকছে, গল্প থাকছে, আড্ডা থাকছে, কথা থাকছে, আর গান বলতে গেলে মন ভালো করার গান থাকছে। যেই গান শুনলে মনে হয় কোথাও যেন একটা হারিয়ে যাই কোনো একটা পাহাড়ের দেশে। এই যে পাহাড়ের দেশে হারিয়ে যাব, কিন্তু ঠিক কোন পাহাড়ের দেশে হারিয়ে যাব বলুন তো? বলছি আপনাদের জন্য আজকে অপেক্ষা করছে একটা দুর্দান্ত ঘোরার ডেস্টিনেশন। আমার একটু হয়তো ভুল হলো বলতে, তার কারণ একটা না, একাধিক ঘোরার ডেস্টিনেশন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলালি ডট কম এ আমি রুবিনা আছি, এবং আজকে এই যে ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, ঘুরতে যাওয়ার কথা বলতে আমার কেন জানি না মনে হয় যেখানে ডাইভার্সিটি পরিপূর্ণ অর্থাৎ বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ সেইটার কথাই মনে হয়। এবং এই যে বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে যদি আপনি উত্তর পূর্ব দিকে তাকান তাহলে কিন্তু সেখানে রয়েছে সাতটি সুন্দরী বন, এবং বলা যেতে পারে সেই সৌন্দর্য বা সেই সৌন্দর্য যদি আপনি নিজে চোখে দেখতে চান তাহলে আপনাকে হুশ করে যেতে হবে সেই জায়গায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ভাবছেন যে সেভেন সিস্টার্স আর সাতটা বোন মানে কোনো নারী বা মানুষের কথা বলছি? না না না না, একদমই না। উত্তর পূর্ব ভারতে রয়েছে সাতটি ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনের নাম তো আমি অবশ্যই বলবো। তার আগে বলি এখানে কেন মানুষ যায়। তার কারণ এখানে প্রকৃতি এবং পাহাড় আর তার সাথে সাথে গ্রিনারি তিনটেই একসাথে পাবেন, এবং আর সাথে সাথে মনোরম একটা পরিবেশ যেখানে মনে হয় যে হাত মেলে ধরি পুরো আকাশটাকে, পুরো প্রকৃতিটাকে। ঠিক সেই রকমই একটা সেভেন সিস্টার যাদের বলা হয়, সেইখানে রয়েছে মণিপুর, মিজোরাম, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। অর্থাৎ এই সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত সহোদর।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলানি.কম এ এই যে সেভেন সিস্টার্স বা সাতটি বোনের কথা বললাম, সেখানে সব থেকে বড় কথা, আমরা তো সবসময় ভিড় ঘিঞ্জি এইসব জায়গায় যাই যেখানে প্রচুর প্রচুর লোকজন আসে, বিদেশি পর্যটকরাও আসে, ঠিক সেই রকমই তার পাশেই যদি আমরা এই জায়গাগুলোয় রাখি, এখানেও বিদেশি পর্যটকরা আসেন এবং মানুষ ভিড় জমান, কিন্তু সেই তুলনায় অনেক কম। অর্থাৎ এখানে পরিবেশ বান্ধব এবং আপনি একটু গ্রামের ছোঁয়া পাবেন, অর্থাৎ আদিবাসীদের গ্রাম এবং তাদের যেভাবে সংস্কৃতি শিল্প সেগুলো দেখতে পাবেন, তার সাথে সাথে অবশ্যই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। এবার আসি মণিপুর। মণিপুর কেন যাবেন? এই যে ভৌগোলিক অবস্থানের সেই কারণে মণিপুরকে বলা হয় ভারতের রত্ন শহর। মণিপুর বেসিক্যালি 9টি পাহাড় দিয়ে ঘেরা একটি ওভাল শেপের উপত্যকা, এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি ছেড়েই দিলাম, কিন্তু যদি বলি যে কেন আরও যে যাবেন, তার কারণ এইখানে আকর্ষণ করার মতো রয়েছে অন্যতম একটি হ্রদ, যেটা উত্তর পূর্ব ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এবং তার সাথে সাথে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান, এবং রয়েছে অভয়ারণ্য যেখানে বিখ্যাত মণিপুরি সাংগাই হরিণর পাওয়া যায়, আর সবাই আমরা জানি যে এটি বিলুপ্ত প্রজাতির হরিণ। এত কিছু রয়েছে তার সাথে সাথে ভৌগোলিক কারণের জন্য, অবস্থানের কারণের জন্য মণিপুরে কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যোদয় এবং সূর্যাস্তও হয়।

radiobangla.com এ আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু সেভেন সিস্টার্সের জায়গায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সেই সাতটি বোন যারা প্রাকৃতিক সৌন্দর্যে সুন্দরী, এবং সেখানে গেলে আপনি একটা অন্যরকম ভারতকে এক্সপ্লোর করতে পারবেন। আর অনেক সময় মনে হয় না যে নিজের বাড়ির কাছে বা নিজের ঘরের কাছেই যদি আমরা হাত পা মেলে দেখি তাহলে অনেক কিছু পাওয়া যাবে। যদি আমরা ঘরটাকে পশ্চিমবাংলা ভেবে ফেলি বা হ্যাঁ পশ্চিমবাংলাই ভেবে ফেলি, তাহলে কিন্তু আমাদের খুবই কাছে উত্তর পূর্ব ভারতের সেই সেভেন সিস্টার্সটা পড়ছে। তাহলে যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে নভেম্বর থেকে মে মাস অবধি, কারণ এই সময়টায় একটা আলাদাই সৌন্দর্যে পরিপূর্ণ থাকে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের গল্প আড্ডা আজকে শেষ তো করতেই হচ্ছে, কিন্তু পুরোটা শেষ করতে পারলাম না, তার কারণ আরও অনেক কিছু বলা আছে, বাকি বোনদের কথাও বলা হয়নি, সেগুলো বলবো নেক্সট আড্ডায়। তাই জন্য আপনাকে থাকতেই হবে আর শুনতে হবে radiobangla.com মন চক্ষর নিরুদ্দেশ।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়

বন্ধুত্ব তৈরি হয় আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তে কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছে আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর রাডার চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময় সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলিয়ে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান